আজির বন্দনা অনুষ্ঠানটি সজোৱা হল ক্রমে প্রশান্ত গোস্বামীর কণ্ঠর মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব বিরচিত বরগীত, দিলীপ ডেকার কণ্ঠর লোকগীত, দিলীপ বড়ুয়া আর সঙ্গীবৃন্দর কণ্ঠর টুকারি গীত, প্রীতিশ্রী নাথ আর সঙ্গীসকলে গোয়া চিয়া গীত আর বীণা হাজরিকার কণ্ঠর ভজনেৰে

0: জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানটি যোগদান আগবঢ়ালে প্রবাল কুমার শর্মায়।
1: এয়া আকাশবাণী।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর আহাৰ মাহৰ আজি তিনি দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহৰ 18 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ চতুৰ্থী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:34:38 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:12:52

0: জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি নগাঁও জিলার রেহরূপ শুনিলে। আজি লগ পালে আমার সংবাদদাতা মুনীন্দ্র শইকীয়াক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্রচার করা হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 730 কিলোহাৰ্জ আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত। আমাৰ অনুষ্ঠান নিউজ অন AIR মোবাইল এপটো শুনিব পাৰে। আৰম্ভ কৰা হৈছে ফোন ইন কল্পতৰু। আজিৰ অনুষ্ঠানটিলৈ মই বিনীতা ডেকাই জনাইছো আদৰণি। শ্ৰোতাসকলে নিজৰ প্ৰিয় গীতটি শুনিবলৈ আমালৈ ফোন কৰিব পাৰিব এই দুটি নম্বৰত 03612661876 আৰু 09435440522। ফোন নম্বৰ দুটি পুনৰ কৈছো 03612661876 আৰু 09435440522। তেনেহলে পলম নকৰি প্ৰিয় গীতটিৰ বিষয়ে জনাই আমালৈ ফোন কৰক। তেতিয়ালৈ তৰালী শৰ্মাৰ কণ্ঠৰ এই গীতটি শুনোচোন।

0: বিউটি শর্মা বৰুৱাৰ কণ্ঠৰ দ্বিজেন্দ্ৰ মোহন শর্মা রচিত গীতটি শুনিলে।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
1: পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সৰ লোকৰ বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভৱিষ্যৎ অতি প্ৰয়োজন।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

0: লগালো, হাইড্রেঞ্জিয়া লগাইছো, তারপর লিলি লগাইছো দুটা লগাইছো, কিন্তু আমার ইয়াতে কোয়ান্টিটি এটু কমে আর রেটটো নিমিলে। পার্টিকৈ সেইখিনি আমার ইয়াতে খেতি করলে যেখিনি লাভ হব, তো বাইরত মানে বাইরত পৰা সেই দামতে পঠাই দিব পাৰিব। আমার ইয়াতে যে রেটত আমি খেতি করিম সেই রেটত সিহতে তারপরাই দি দিব পারে, মানে এক্সপোর্টে বেশি কম সস্তা হয়ে যায়, সেইখিনি।
1: হয়, আপনার ধন্যবাদ জানাইছো। আপনার ঘর খেতি লগতে আপনি এই ফুলের ব্যবসায়ীর লগত বর্তমান জড়িত, আপনাকে আমাক আপনি সময় দেওয়ার বাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।
2: বছর বছর ধরে একটা ব্যবসায়তে তেওঁৰ পিতৃ এই ফুলের ব্যবসায়ে ঘরখন ধুনিয়াকে চলাই নিছিল, যার বাবে এতিয়া এই কর্মত আগবাড়ি আহিছে তেওঁৰ এই পুত্র। এয়া অধিকাংশ লোকরে জিয়া কাহিনী, পিতৃর কর্মক, পিতৃর ব্যবসায়ক নিজর করে আগুয়াই নিব বিচরা প্রতিজন সন্তান এজন এজন জীবন সংগ্রামের যুঁজারু।
1: নমস্কার, অনুষ্ঠানে আপনার স্বাগতম, আপনার পরিচয় জানাব।
3: মোর পরিচয় তো হেৰি ব্রিটেন বড় লিখে, আমি আগতে আসলে বরপেটা আসিল, এটা বাক্সা হয়েছে এই সিমলা সাইডত।
1: আপনি সিমলাগুড়ির বাসিন্দা?
3: সিমলা সাইডত।
1: আপনি কেতিয়াৰ পৰা ৰিক্সা চলাই আছে?
3: 96
1: বেটারি
3: হওয়াটো বেশি বছর হওয়া নাই, এনে 10-12 বছর মান হল নাকি, কিমান বা হল আর তার সব কৈছো মই 8 বছর বা 9 বছর এনেকে হওয়া।
1: আর 96 সনের পর আপনি রিক্সা চলাই আপনার পরিয়াল পোহপাল দিয়ে আছে?
3: পরিয়াল তো করা নাই, মই এনেকে চলাই খাই আছে, ওল্ড গুয়াটি চিনি পায় সেইটো কারণে মই সেইটো বেটারি গাড়ি লয় জি পাই ভাড়া মারে ওল্ড গুয়াটি মই যাই আর এনেকে লখরা বা এই লঙ্কেশ্বর লোকই না যায়। লঙ্কেশ্বর আগত মই হিন্দিমিন করছিল নৈমাটি লঙ্কেশ্বর, এতিয়া মই একদম হেরির লোকই করে জালুকবাড়ির লোক যায় সেইটো লয় করচক জালুকবাড়ি মুঠতে অলরাউন্ড ঘুরে ইফালে খানাপাড়া লখরা বেলতলা লাল গণেশ সব ঘুরে এটা উজান বাজার শিলপুখরি এই ফেন্সি বাজার, তো ফেন্সি বাজার সাধারণ এটা তো না এই কলাক্ষেত্র সব ঘুরে মই পাঞ্জাবাড়ি নুনমাটি সাতগাঁও সব ঘুরে চন্দ্রপুর চন্দ্রপুর না যায় সেইটা লয় আগত গাড়িত আসলে গেছিল
1: গতি রিক্সাখনকে সারথি করে আপনি সমগ্র গুয়াহাটি ঘুরে ফুরে?
3: এইটো লই মই ওল্ড গুয়াটি ঘুরে দে ভন্টি, বাসতো আসলে মই হিন্দিমিন করছো আগতে হিন্দিমিন করে বাসও চলাইছো এনে আর এক টিপ দুই টিপ চলাই আছো এনেকে এনেকে চলি আছো।
1: আর যাতায়াতের বিভিন্ন ধরনের আমার সুবিধা আজিকালি হয়েছে, উবের ওলা জাতীয় অ্যাপ সমূহ আহিছে আর ব্যাটারি রিক্সা আহিছে আর লগতে মানুষের ব্যক্তিগত বাহন বৃদ্ধি পাইছে, ইয়ার ফলত আপনার রিক্সার এই ব্যবহারত কিবা ক্ষতি হয়েছে নাকি?
3: গাঁও তো আগত নিচিনা নাই, কমছে গাঁও কমছে, আগতে আগতে হয়েছিল ভাড়াটো এতিয়া অল্প কম হয় অল্প কমছে গাঁও।
1: আপনার অশেষ ধন্যবাদ।
2: সরুতে ভাবিছিল রিক্সা চালকজনে ইমান কষ্ট করে পেডেল মারি পারি আমাক স্কুললৈ অনা নিয়া করে, ভরিখন বিষ নহয়নে? কেতিয়াবা হয়তো কয়ো দিয়া হয় যে আপনার কষ্ট নহয় নেকি, কিন্তু ডাঙর হওয়াতে বুঝিল এয়াওতো এক সংগ্রাম ঘরখন ভালকৈ রাখিবলৈ নিজেও ভালকৈ থাকিবলৈ।
1: নমস্কার, আমার আজির অনুষ্ঠানে আপনার আন্তরিকতার আদরণি জানাইছো, যেহেতু আমি আজি ফাঁসি বাজারের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কাজ চাপিছো কিছু তথ্য লবলে আর আপনার কাজ চাপিছো, আপনার পর আমি পরিচয়টি প্রথমে জানিব চেষ্টা করব।
4: আমার নাম সহদেব রাম, সমস্তিপুর।
1: আর আপনি গুয়াহাটিত কত থাকে?
4: ভূতনাথ।
1: ভূতনাথত থাকে। আপনার মূল ঘর কত, আপনি কোরপর আহিছে গুয়াহাটির?
4: 82 পড়া আহিছে, এতিয়া কাম করেছে ভাড়া ঘরে থাকেছে, মাহে মাহে 2-3 মাস রহলে মই ওলাই যাম।
1: আপনি বিহারত আপনার ঘর?
4: হ্যাঁ বিহারত।
1: হয়, আপনি বিহারের পর আহি অসমত গুয়াহাটি শহরত 82 সনের পর আপনি এতে মুচি হিসাবে কাম করে আছে, গতি আপনার অনুভব তো কেনেকুয়া বারো?
4: অনুভব কমাই আছে খাই আছে, সব সম্পত্তি ঘর বিল্ডিং উইল্ডিং তো বানায় নেই, মাটি তো কিনে নেই, ভূসর ঘর থাকে বিহারত বিল্ডিং নাই, আপনার মাটি আছে ঘর বানানোর মাটি আছে,
1: আপুনি বিহাৰৰ পৰা আহি 82 চনৰ পৰা গুৱাহাটীত আছে, গতিকে গুৱাহাটীৰ সকলো হাৱা

0: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া বাতৰি শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী। এতিয়া প্ৰধান বাতৰিসমূহ হৈছে, ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মু পাঁচদিনীয়া ভ্ৰমণসূচীৰে মধ্যপ্ৰদেশ আৰু ওড়িশালৈ গৈছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ভাৰত আৰু ফ্ৰান্সৰ মাজত অৰ্থনৈতিক আৰু ঔদ্যোগিক সহযোগিতা বৃদ্ধিৰ প্ৰচেষ্টাৰ অংশ হিচাপে আজি কেইবাখনো বৈঠকত মিলিত হ'ব। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে নৰেন্দ্ৰ মোদী চৰকাৰৰ বিগত 12 বছৰক উন্নয়ন আৰু ঐতিহ্যৰ সংগমৰ সোণালী যুগ হিচাপে আখ্যা দিছে। হিমাচল প্ৰদেশৰ চাম্বা জিলাত যোৱা নিশা সংঘটিত এটা পথ দুৰ্ঘটনাত 7 লোকে প্ৰাণ হেৰুৱায় আৰু ভাৰতে আজি FIH নেচনছ কাপ হকী প্ৰতিযোগিতাৰ এখন খেলত উৰুগুৱে 3-2 গ'লত পৰাস্ত কৰে। নমস্কাৰ, বাতৰিৰ সৈতে মই পৰিস্মিতা দিহিঙীয়া। ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মু পাঁচদিনীয়া ভ্ৰমণসূচীৰে আজি মধ্যপ্ৰদেশ আৰু ওড়িশালৈ গৈছে। ভ্ৰমণৰ প্ৰথম পৰ্যায়ত তেওঁক আজি ইন্দোৰ বিমানবন্দৰত মধ্যপ্ৰদেশৰ ৰাজ্যপাল মংগুভাই পেটেল আৰু মুখ্যমন্ত্ৰী ডঃ মোহন যাদৱে আদৰণি জনায়। শ্ৰীমতী মুৰ্মু ইন্দোৰৰ পৰা পোনে পোনে বেটুললৈ যায় আৰু তাত তেওঁ প্ৰজাপিতা ব্ৰহ্মকুমাৰী ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন কৰা আধ্যাত্মিক সজাগতাৰ জৰিয়তে জনজাতীয় সম্প্ৰদায়সমূহৰ সবলীকৰণ শীৰ্ষক এটা অনুষ্ঠানত অংশ লয়। ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে তেওঁৰ ভাষণত কয় যে জনজাতীয় সম্প্ৰদায়ৰ সবলীকৰণৰ লক্ষ্যৰে আয়োজন কৰা এই অনুষ্ঠান কেৱল এই খণ্ডৰ বাবে নহয় বৰঞ্চ সমগ্ৰ দেশ তথা সমাজৰ বাবে গুৰুত্বপূৰ্ণ। তেওঁ ব্ৰহ্মকুমাৰীক এই পদক্ষেপৰ শলাগ লৈ কয় যে ইয়াৰ জৰিয়তে জনজাতীয় লোকসকলক দেশৰ বিকাশত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰাত সহায় কৰিব। তেওঁ কয় যে স্বামী বিবেকানন্দকে ধৰি কেইবাগৰাকী চিন্তাবিদে ভাৰতক মানৱতা আৰু সৰ্বাংগীন বিকাশৰ পথ প্ৰদৰ্শক বুলি অভিহিত কৰিছিল। জনজাতীয় লোকসকলৰ জীৱন প্ৰণালী প্ৰাকৃতিকভাৱে প্ৰকৃতি আৰু আধ্যাত্মিকতাৰ সৈতে জড়িত বুলি উল্লেখ কৰি শ্ৰীমতী মুৰ্মুৱে কয় যে জনজাতীয় সমাজে পৃথিৱী, পানী, বায়ু, সূৰ্য আৰু প্ৰকৃতিৰ অন্যান্য উপাদানসমূহৰ সন্মান কৰে আৰু ইয়াৰ সংৰক্ষণ কৰাটো তেওঁলোকৰ জীৱনৰ এটা গুৰুত্বপূৰ্ণ অংশ হিচাপে বিবেচনা কৰে। সমাজে পৰিৱেশ সংৰক্ষণ আৰু প্ৰকৃতিৰ সৈতে সামঞ্জস্য ৰক্ষা কৰি জীয়াই থকাৰ বিষয়ে জনজাতীয় সম্প্ৰদায়ৰ পৰা শিকিব পাৰে বুলি ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে মন্তব্য কৰে। তেওঁ লগতে কয় যে বিকশিত ভাৰতৰ লক্ষ্য প্ৰাপ্তিৰ বাবে সমাজৰ সকলো শ্ৰেণীৰ সম উন্নয়ন অতি গুৰুত্বপূৰ্ণ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাৰত আৰু ফ্ৰান্সৰ মাজত অৰ্থনৈতিক আৰু ঔদ্যোগিক সহযোগিতা বৃদ্ধিৰ প্ৰচেষ্টাৰ অংশ হিচাপে আজি পেৰিছত ফ্ৰান্সৰ আগশাৰীৰ ব্যৱসায়ীসকলৰ সৈতে উচ্চ পৰ্যায়ৰ এলানি বৈঠকত মিলিত হ'ব। প্ৰধানমন্ত্ৰী আৰু ছেইণ্ট গোবনৰ অধ্যক্ষ তথা মুখ্য কাৰ্যবাহী বিষয়া বেনিট বাজিনৰ মাজত হ'বলগীয়া আলোচনাৰে এই বৈঠক আৰম্ভ হ'ব। এই আলোচনাত সেউজ উৎপাদন আৰু বহনক্ষম আন্তঃগাঁথনিত বিশেষ গুৰুত্ব আৰোপ কৰা হ'ব। ইয়াৰ পাছতে প্ৰধানমন্ত্ৰীয়ে অলষ্ট্ৰমৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়াৰ সৈতে হ'বলগীয়া বৈঠকত আহজাহৰ অত্যাধুনিক মাধ্যম আৰু ৰেলৰ আধুনিকীকৰণক লৈ মত বিনিময় কৰিব। প্ৰধানমন্ত্ৰীয়ে লগতে প্ৰযুক্তিখণ্ডৰ আগশাৰীৰ কোম্পানী মিষ্ট্ৰেল এয়াৰ সহপ্ৰতিষ্ঠাপক তথা মুখ্য কাৰ্যবাহী বিষয়া আৰ্থুৰ মেন্সৰ সৈতে কৃত্ৰিম বুদ্ধিমত্তা, উদ্ভাৱন আৰু দায়িত্বশীল কৃত্ৰিম বুদ্ধিমত্তা সন্দৰ্ভত আলোচনা কৰিব। CMACGM গোটৰ অধ্যক্ষ তথা মুখ্য কাৰ্যবাহী বিষয়া ৰডল্ফে ছাদেৰ সৈতে হ'বলগীয়া বৈঠকেৰে প্ৰধানমন্ত্ৰীৰ আলোচনাৰ সামৰণি পৰিব। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী চৰকাৰৰ যোৱা 12 বছৰক উন্নয়ন আৰু ঐতিহ্যৰ সংগমৰ সোণালী যুগ হিচাপে আখ্যা দিছে। কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে আজি সামাজিক মাধ্যমযোগে কয় যে যোৱা 12 বছৰত শ্ৰীৰাম জন্মভূমি মন্দিৰ, কাশী বিশ্বনাথ কৰিডৰ আৰু উজ্জয়িন মহাকাল লোকৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈছে আৰু বিশ্বমানৰ যোগাযোগ, আন্তঃগাঁথনি প্ৰকল্প তথা মেক ইন ইণ্ডিয়াৰ দৰে উদ্যমসমূহে দেশৰ উন্নয়নৰ যাত্ৰাত গতি প্ৰদান কৰিছে। তেওঁ লগতে কয় যে এই সময়ছোৱাত 1 কোটি নথিৰ ডিজিটেল ৰূপ প্ৰদান কৰা হৈছে আৰু 668টা প্ৰাচীন কলাকৃতি স্বদেশলৈ ঘূৰাই অনা হৈছে। এই সময়ছোৱাত 11টা জনজাতীয় সংগ্ৰহালয় স্থাপন কৰা হৈছে আৰু 11টা ভাৰতীয় ভাষালৈ ধ্ৰুপদী ভাষাৰ মৰ্যাদা প্ৰদান কৰা হৈছে বুলি মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। তেওঁ লগতে এনে কাৰ্যৰ দ্বাৰা উন্নয়ন আৰু ঐতিহ্য যে পৰস্পৰৰ পৰিপূৰক সেয়া স্পষ্ট হৈ পৰা বুলি প্ৰকাশ কৰে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে কালি নতুন দিল্লীত মন্ত্রালয়ের জ্যেষ্ঠ বিষয়াসকলের সঙ্গে অনুষ্ঠিত এখন সর্বাত্মক বৈঠকত উত্তর পূর্বাঞ্চলত রূপায়িত অভ্যন্তরীণ জলপথ প্রকল্পসমূহের অগ্রগতির পর্যালোচনা করে। বৈঠকত মন্ত্রীগুলো কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখনে বিকশিত উত্তর পূব আর বিকশিত ভারত নির্মাণের পথ প্রশস্ত করার উদ্দেশ্যে যোগাযোগ বাণিজ্য পর্যটন আর জীবিকা সুদৃঢ় করার অঞ্চলটির জলপথের ব্যাপক সম্ভাবনার পূর্ণ ব্যবহার করেছে। লোথালত নির্মাণ করবলিয়া রাষ্ট্রীয় সামুদ্রিক ঐতিহ্য চৌহদর কাম কাজের অগ্রগতিরও পর্যালোচনা করে। কেন্দ্রীয় যুব পরিক্রমা আর ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ায় বিগত দশকত ভারতে শিক্ষা, দক্ষতা, উদ্যমিতা, ক্রীড়া, স্বাস্থ্য আর অসামরিক অংশগ্রহণের ক্ষেত্র যুবক যুবতীসকলের সুযোগ বৃদ্ধি করেছে বলে প্রকাশ করেছে। এখন রাষ্ট্রীয় দৈনিক কাকতত প্রকাশিত এটা লেখাত কেন্দ্রীয় মন্ত্রীগুলো দেশের যুবচামক অমৃত প্রজন্ম বলে উল্লেখ করে কয় যে এই প্রজন্মই বিকশিত ভারত 2047 যাত্রাক নেতৃত্ব দিব। শ্রীমন্ডাভিয়া উল্লেখ করে যে বিকশিত ভারতের যুবচামক চালিকা শক্তি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে বিশ্বাস করে। বিগত 12 বছর যুব শক্তিক সুযোগ সৃষ্টি তথা রাষ্ট্র নির্মাণত যোগদানের ব্যবহার করা হয়েছে বলে শ্রীমন্ডাভিয়ায় প্রকাশ করে। কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা, খাদ্য আর রাজহুয়া বিতরণ দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীয়ে আজ নতুন দিল্লীত খাদ্য সামগ্রীর স্মার্ট মজুতকরণ প্রণালী মুক্তি করব। মজুতকরণ ব্যবস্থাপনা পদ্ধতি আর খাদ্য সুরক্ষা মজুতকরণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রযুক্তি আধারিত প্রণালী প্রবর্তন করা হব। এই প্রণালীর অধীন কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হব। মন্ত্রালয়ে প্রকাশ করা মতে ডিজিটাল ইন্ডিয়া, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা অভিযান, প্রধানমন্ত্রী গতি শক্তি আর আত্মনির্ভর ভারত অভিযানের দৃষ্টিভঙ্গী অনুযায়ী এই উদ্যম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কাইলৈ নতুন দিল্লীত প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীন 2400 কোটি টাকার আর্থিক সাহায্য বিতরণ করব। নতুন দিল্লীত আজি সাংবাদিকের আগত এই বিষয়ে প্রকাশ করে শ্রম আর নিয়োগ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়ায় কয় যে বিগত বর্ষের আগস্টের এই আসনের অধীন 63 লাখের অধিক কর্মচারীক অন্তর্ভুক্ত করা হয়েছে আর ইয়ার ভিতরত প্রায় 30% মহিলা আছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলার যা নিশা সংঘটিত একটা পথ দুর্ঘটনায় 7 জন লোকে প্রাণ হেরায়। নিহত আটাইকজন একেখন গাঁরে নিবাসী আছিল। ইয়ার ভিতর 4 জন পুরুষ আর 3 গৰাকী মহিলা আছিল। সুরা অঞ্চলের মানিজিরোর সমীপত পুখুরী মাসরুণ পথত যা নিশা এখন 4-চকীয়া বাহনে নিয়ন্ত্রণ হেরায় প্রায় 500 মিটার দ খাওয়ৈত বগরি পড়ার ফলত এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় বাহনখন সম্পূর্ণরূপে ধ্বংস হয় আর আটাইকজন আরোহীর থিতাতে মৃত্যু হয়। আরক্ষী সূত্রে জানা মতে নিশা প্রায় 2 বজাত সংঘটিত এই দুর্ঘটনার খবর পড়ারে স্থানীয় লোকে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে উদ্ধার অভিযান আরম্ভ করে, কিন্তু আন্ধার আর দ খাওয়ার লোকজনক উঠাই অনাত ব্যর্থ হয়। পাছত আরক্ষী আর স্থানীয় লোকের সহযোগত খাওয়ার আটাইকটার মৃতদেহ উদ্ধার করা হয়। ভারতে আজি নিউজিল্যান্ডত অনুষ্ঠিত মহিলার FIH নেশনস কাপ হকি প্রতিযোগিতার পুল এর এখন খেলত উরুগুয়েক 3-2 গলত পরাস্ত করে প্রতিযোগিতার একেরাহে তৃতীয়খন খেলত বিজয় সাব্যস্ত করে। প্রতিযোগিতার আরম্ভণিতে পিছপরি থাকা ভারতে দীপিকার গোলেরে সমতা স্থাপন করে। দীপিকায় ইয়ার পাছতে দ্বিতীয়টো গোল করে দলক অগ্রগতি প্রদান করে। 3খন খেলৰ 3খনতে জয়লাভ করে ভারত সম্প্রতি পুল এর পয়েন্ট তালিকার শীর্ষত আছে আর সেমি ফাইনেলত প্রবেশ করেছে। ভারত অহা 20 জুনত হবলগীয়া সেমি ফাইনেলত চিলি আর কোরিয়ার মাজর খেলখনত বিজয়ী দলটির সম্মুখীন হব। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি পুয়া মেক্সিকোত অনুষ্ঠিত গ্রুপ কের এখন খেলত কলম্বিয়া উজবেকিস্তানক 3-1 গলত অনায়াসে পরাস্ত করে। কলম্বিয়ার হয়ে ড্যানিয়েল মানুজ, লুই ডিয়াজ আর আবুজবেকে এটাকৈ গোল দিয়ে। ইয়ার আগে টরন্টো স্টেডিয়ামত অনুষ্ঠিত গ্রুপ এলর এখন খেলত ঘানায় পানামাক 1-0 গলত পরাজিত করে। আন এখন খেলত ইংল্যান্ডে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 4-2 গলত জয়লাভে নিজের অভিযান আরম্ভ করেছে। আমেরিকার ডালাসত অনুষ্ঠিত খেলখনের প্রথমার্ধত ইংল্যান্ডর অধিনায়ক হ্যারি কেনে 12 আর 42 মিনিটত পেনাল্টির জড়িয়ে 2টা গোল করার বিপরীতে ক্রোয়েশিয়ার হয়ে মার্টিন বাটুরিনাই 37 মিনিটত আর পেটর মুসাই 45 মিনিটত এটাকৈ গোল করে সমতা স্থাপন করে। প্রতিযোগিতাত আজি নিশা 9:30 বজাত হবলগীয়া গ্রুপ এর এখন খেলত চেকিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবতীর্ণ হব। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰি কেইটামান আগৰবাৰ পঢ়ি দিছো। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 5-দিনীয়া ভ্রমণসূচীৰে আজি মধ্যপ্রদেশ আর উড়িষ্যালৈ গৈছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত আর ফ্রান্সের মাজত অর্থনৈতিক আর উদ্যোগিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসাবে আজি কেবাখনো বৈঠকত মিলিত হব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে নরেন্দ্র মোদী সরকারের বিগত 12 বছরক

0: দুয়ার তীর্থযাত্রীর বাবে মুকলি করা হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দেশের 12 বছরীয় উন্নয়ন যাত্রা উপলক্ষে শিলচরত আজি প্রাকৃতিক আর জৈবিক কৃষি সন্দর্ভত এখন কর্মশালা আর প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজেপি কাছাড় জেলা কিষাণ মর্চা, কৃষি বিভাগ আর কৃষি বিজ্ঞান কেন্দ্র যৌথ উদ্যোগত আয়োজিত এই কর্মশালাত জেলাখনের বিভিন্ন প্রান্তর কৃষক, কৃষি বিশেষজ্ঞ, কৃষি বিভাগের বিষয়া তথা কৃষক মর্চার নেতাসকলে অংশগ্রহণ করে। কর্মশালাত প্রাকৃতিক আর জৈবিক কৃষির গুরুত্ব, রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার হ্রাস করে পরিবেশ অনুকূল কৃষি পদ্ধতি গ্রহণ, উৎপাদন বৃদ্ধি তথা কৃষকের আয় বৃদ্ধির বিষয়ত বিতংভাবে আলোচনা করা হয়। বিশেষজ্ঞসকলে আধুনিক কৃষি প্রযুক্তির বহনক্ষম কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে কৃষকসকলক প্রাকৃতিক পদ্ধতিরে খেতি করবলে উৎসাহিত করে। শোণিতপুর জেলা আয়ুক্তর কার্যালয়ের সভাকক্ষত আয়োজিত এটা অনুষ্ঠানত আজি অসম দর্শন আঁচনির অধীনত ধর্মীয় আর ঐতিহাসিক স্থানসমূহের বাবে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে অংশ লৈ তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ রাভাই কয় যে রাজ্যের ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় আর পর্যটনস্থলসমূহের সংরক্ষণ আর সর্বাঙ্গীন উন্নয়নের বাবে অসম দর্শন আঁচনি রূপায়ণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে পুরনি কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহাসিক সমলসমূহ জিয়াই রখার পর্যটন ক্ষেত্রত নতুন গতি প্রদান করব বলে বিধায়কগুলো আশা প্রকাশ করে। অনুষ্ঠানত জেলা প্রশাসনের কেবাগুলো উচ্চপদস্থ বিষয়ার অনুদান লাভ করা বিভিন্ন নামঘর, মন্দির আর ঐতিহাসিক স্থানসমূহের পরিচালনা সমিতির বিষয়ববীয়াসকল উপস্থিত থাকে। রাজ্য সরকার আর জেলা প্রশাসনের উদ্যোগত হাইলাকান্দি জেলাত আজিরপর তিনদিনিয়াকৈ জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসে আজি এই শিবির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। সরকার জনকল্যাণমূলক আঁচনিসমূহের বিষয়ে জনসাধারণক সজাগ করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরত বিভিন্ন সরকারি বিভাগে সহায়ক কেন্দ্র, সজাগতামূলক বিপণী আদি স্থাপন করে রাইজে যাতে সহজে তথ্য লাভ করবেন আর সরকারি সুবিধাসমূহ গ্রহণ করবেন তার ব্যবস্থা করা হয়। নগাঁও আরক্ষী আজি মাদকদ্রব্য বিরোধী অভিযানত বৃহৎ সফলতা লাভ করে। আরক্ষীয়ে নগাঁও চহরের সমীপর বরঘাটত অভিযান চলায় 68টা সাবোনের বাকসত ভরায় অনা কেবাকোটি টাকার মাদকদ্রব্য জব্দ করে। আরক্ষীয়ে নগাঁওর জুরিয়ালে মাদকদ্রব্যখিনি লওয়া 3 জন সরবরাহকারীক আটক করে। ধৃত লোককেইজন ইনামুল হক, ইলিয়াস আহমেদ আর নজমুল ইসলাম বলে চিনাক্ত করা হয়েছে। বিশ্বনাথ জেলার বরগাং আরক্ষী আজি পুয়া নাকা চেকিংয়ের সময় এখন গরুভর্তি বাহন জব্দ করে। বাহনখনত গোগামুখরপা নগাঁওলে 59টা গরু অবৈধভাবে সরবরাহ করা হয়েছিল। আরক্ষী জানার মতে গরুকেটার সরবরাহর কোনো বৈধ নথিপত্র চালকর হাতত নথকাত বাহনখন বিহালী আরক্ষী থানালে লৈ যাওয়া হয়। এটার বাতরি ইমানতে অন্ত পড়িল।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহ এতিয়া শুনো আহক নির্মালী দাসৰ কণ্ঠত দুটি আধুনিক গীত।

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ যোদ্ধা কেথানাবাং নীলি বন্তি নিমুংপি আসাম সরকার পেন রাত আসং লামেদ জুতং জুবাদ লাপেন হনসেরি আহিন আর ডি কচিপি দু নাফান পাতুমি বাং প্লি আমান কেডু বাং ফুয়াফান নং এ কেপি পঞ্জি আলামথে পচাথাংলো লাসোয়া তিং জিকির লাপেন জারি আহিন আনং কেডু বাং ফু গোলাঘাট বুচে বাং শামসুদ্দিন আহমেদ আফান দিহিন আনিংকান আজান পীর আনং ই আফান আমেন তারাম পনলো সত্রিয় আহিন ঠেক বাং ফু মানিক বরবায়ান লাপেন হনসেরি বাং ফু মধুসূদন দাস আফান স্টেট আংদেং সুরিহিনী রায় গয়রা ট্রক আনিংকান বিষ্ণুরাভা আনং ই আফান ইংবাই পনতাংলো টক বাংফি গীতা উপাধ্যায়া আফান সুরিহিনী রায় গয়রা ট্রক দিহিনানিংকান সতী সাধনী আনং ই আফান আমেন তারাম পনলো গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রী শ্রী মাধবদেব অডিটোরিয়াম আহেম আলং কেবাংজি বসিক নিফাই ইংকয়ার নিকাপি দোপঞ্জি বিষ্ণুরাভা দিবস কাতালন কার্চু আলং সি কেডো আন বাংফু আফান তালাহাই আনং ই পি পাজির পনপো নেশনেল আনং এ কেলং বাংফু আফান টাঙ্কা সিকা লাক কেথম লাপেন স্টেট আংদেং নং এ কেলং আতুম আফান টাঙ্কা লালে সিকা লাখ হিনী আতঙ্কা পি বাজির পনপো পাতুমি কাপে দোপন ইসি বীরতা পাংদা কামে আলং সি আরপু গেদো মিনিষ্টার বিমল বরা লবং সোলাম থে পচা তাকলো মিনিষ্টার আহিন পেন নং এ কেলং গেদো আন বাং ফুয়া ফান্তা নিং আকলং পেন চুরু পনলো মাজুলি আউনিয়াটি সত্র পেন সত্রাধিকার মতে

অনিয়াতি ইউনিভার্সিটি চ্যান্সেলর ডক্টর পিতাম্বর দেব গোস্বামী পাতুমি আনিকাংসাম ব্রিটিশ পার্লিয়ামেন্ট আলং আসাম বৈষ্ণব আনিম জুতাং জুবাদ লাপেন কে অং জুতাং জুবাদ রাত আসং আলাপেন আলং বাংসু আহার চিয়া পুথাক আমে আলং আকে হয় লামকে যাই বাংফু আর পুপেন লামথে যাই পনলু ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান আহিন পেন কাপিডো পন লাসু কাচেতং আলং আসাম বৈষ্ণব আনিমা পুথাক আংটন আলামথে চিংবাইলু জাকং থেপি কামাখ্যা ধাম আলং কেবং জীবশিক নিফা ইং কয়রাহিনী আর নি কাপিডো পঞ্জি অম্বুবাসী আলানা ফান স্টেট গভর্নমেন্ট লাপেন কামরূপ রংসুপি হাওয়ার কাচারি আতুমকে সিকেদাং আহির চিপি পনলু স্টেট কে জুই কেলাং আহিন আর পুকিডো মিনিস্টার অজন্তা নিয়োগ পাতমি অম্বুবাসী আলান আলং কেবং জি কারডম কার্ডি আর আতুমকে দু কচু আসাই লাপেন কাপ্রেক কাপ্রেক আহিন আফান্তা হুমরি পনলু মিনিস্টার আহিন পেন পান্ডু তেলং কেসাং আকলাম কামাখ্যা ট্রেন স্টেশন লাপেন নাহরবাড়ী আলং কেডো বহা কুন্তুরি আহে মাইহুই লাং হুমরি দামলু লাপেন আর পুকেডো সংজা সাইকি আতুম ফান কারডম কার্ডি আরা আতুম কেজয় কে জি আফান কেরাই কম কাপাতিনি পঞ্জি আফান হুকুম তাপি পনলু কেবাংজি ওসিক নিফাইং কয়রাই সি আর নি স্টেট আলং কাপিডো পঞ্জি এমবিবিএস কচারি কচারলি আলং আমেন কাছে থাপদুঞ্জি আফান কেটক আসাদ লাং নিট ইংসাম জিন পেন কাপিচুন পঞ্জি আপুথাক চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইসি আমে ফাপনলু সাতলাং কাপিডো পঞ্জি আদিম হাওয়ার কমিশনার আতুম রায়কমাকে হয়লাপেন কাপ্রে কাপ্রে হামফাং পেন সাইকি আতুম পেন চিফ মিনিস্টার চিংবাই চিংকি পনলু স্টেট পেন ফাইক্রে টক্সি আহাওয়ার আলং নেরকেপ কেবরা টক্সি আসেন্টার আলং কাপিডো পঞ্জি বাংসু সাতলাং আলং বাংসুরি প্লিকেবরা কে থমরা বাং ফারুকি থমরা ক্রি সিরকেপ আবাং ফু বাং পিয়াতুম সাতলাং টকডুনপো চিফ মিনিস্টার পেন কে ক্লার ডাক পেন সাতলাং কাপিডো পঞ্জি আফান হাওয়ার কমিশনার লাপেন রায়কম আকে হয় আতুম পেন চালাং পেট সি কেডো আন সেন্টার আলং তা সিসিটিভি আসাই বায়োমেট্রিক আসাই মোবাইল সিগনেল কেখাং পঞ্জি আফান টেকনিক্যাল পেন আকেনাং সট কেলাংচারি পঞ্জি আফান চিফ মিনিস্টার হুকুম পিলো কেতন কেলাং কাপার সিক পেন সাতলাং সেন্টার পেন মিটার ফারুই সিয়া কাহিলো আন আরন আটাং পেন কেখাং পঞ্জি আফান তা চিফ মিনিস্টার হুকুম পিলো সিসিটিভি ফুটেজ কেলাংচারি পঞ্জি আফান হাওয়ার আলং ইনুট নুট নডেল আসাইফি আসাইখি আফান আর পুপেক পঞ্চি কেডো আন মোহর টংসিকত কেলাং পঞ্জিয়া হুকুম পিপনলো সাউথ নগাঁও নাম্পি হামফাং লাপেন হোজাই হাওয়ার কাচারি আতুম নবকা রায়কমা নাম্পি আলং কাকুরু পঞ্জি আফান চিসিকলু বাংসো কাতারলিপ আপ্রাংসি আবি যমুনা মৌডঙা রায়কম আনাম্পি উটমারি টংিয়া আরং আলং কাকুরুক আসাই ক্লেম্পু নাম্পি হামফাং পেন লাসু আপুথা খালাসু আংকাং পেন দন ফকেপ আহেমতুন আতুম ফানলু কিদু পালি পনতাংলু লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাঠু কাজুপাতে গ্রুপ কে ইসি কাপাঠু আলম কলম্বিয়া লাপেন উজবেকিস্তান পিনি পাঠু বন বমলু বাংসো আপ্রাং গ্রুপ এল ইসি কাপাঠু আলং ঘানা পানামা আফান ইসি ফাইভি আগোল পেন পেরেমলু কাচিপাতি ইসি কাপাঠু আলং পর্তুগেল লাপেন কঙ্গো ইসি ইসি আগোল পেন রোডাতলু বিয়েটা পানসি কাংতানিকলু

লাকে আকাশমানি গুয়াহী মহাবাহু কার্বিং ডেং আলং নেলি বন্তি টিমংপি কাদো কাবিয়া ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে ওসিকনি ফাই ক্রিনার ক্যাপ থেমান আনি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টকসিরা ইংকরা সির ক্যাব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হ্যান্ড আদন্থং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর জি সানাং পিনিয়া সারলামথি কাংহু আর লিংলে রিলু চোবাই আলামলে দকলো কিরি লাপেন কে ডক কাপাচিনি পাফান

লাপানাপৰ মনসিং লেখি হেম্ফু কিপলাঙালুঞ্জিৰ আৰ্জুলং টাংল নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কিমে কিবানাবাং থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কিবানাবাং নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুতিক আনসি মনিত লাপেন কিরিং এট আপি দো উঞ্চজ্জি লাহেনল এরং আথেংপি চরলুতে রংকেপ আথেংপিয়া রং এথুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকপো।

নাংলি টুমকার বিংডিং কার্জিলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিংডিং কেবা মিডিয়াম বি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হ্যান্ড লুনবারি মাংডিং আলং পেন পুথ আদুন্থুয়া লুঞ্জির আর্জুজে প্রাং পিনি কাচিংবা ইয়ংডিং আলং

0: ব্যাং আই আই ইমোশন ব্যাং নেপদুন থাকব লাসি নীলিমাথা ব্যাংকে ড্রামাকে কেনাং সত জংসি ড্রামা জংসি আবি পুটে লাপু জুং জুং মানতে লিটারেচার মানতে লাপুকে টকে লাং কেচার লিপেনকে ইলিতম নিগমাথা দামাতেং তে লান লান আর লো লংনাম দিদা জীবনপুর ইলি মাস্তামি কেচার লি হুসামি ইলি ইস্তামি আজাদ আতুমো আর জুলং আতুমো পড়হিলং সিতামি আন আই নিংলুলে ওয়াইফিৎসামি ইসিয়া তুমু পেন কে টক পেন যিটো আ চিনেমা আমাৰ আ ড্ৰামাকে থেকলং লোপতে ইনি কিলুদো ইতুম থেকলং আঝাক তুম আঝাক আ ড্ৰামা মানতে আঝাক আ চিনেমা লংকে আনিংকে কিচিৰুদুন পুতুম তাদো লাপেন আঝাক লংকে আনিংকা ৰং কাংনেক দোন একদম চেখাঙুন এ অতলা চন্দ লাচি নেমাথা টেং বাংকে ৰিলেশ্যন বাংকে থেতান
1: আহক ৰিলেশ্যন থেতান তাংতে ডাইৰেক্টৰ ইংটিয়াকে হাই মাতে ডেনিয়েল ইংটিয়াকে হাই নাংলিকে স্ক্ৰিপ্ট তাত তক লাপেন লুন দা তক লুন লাম স্তামি নাংলিকে কাপুচি দেরামুনি পসে লা সপুঠাক নাংলি কোয়ান নহ কামাথা মাতে নাংলি নিং কামাথা আলামথি থান পাচি নিজিমা লামের লাম চং লাপেন লামকান কাচিরাপ আলামথি
2: লামকান লাপেন লা লামারজান পুস্তামি আতুমো বাংকে ইলিতুম সারাউন্ডিং ইলিতুম সোসাইটি লং আতুমো নাংলি তুমো নিলি তুমো শিকাই তা ফিল্ম স্তামি সিলাম পন পন লাসি লাহা ইতুমাতুমু ফুটাংলে লোপতে ইতুমাতুমু কে ইতুমা জুতাং জুবাত ইতুমা লামথে আংতন সিদাকসি দোলাবলো লাসি নিলিগে মাথা তা লাসো রিলেশন কে লাসো ইম্পর্টেন্স বাঙ্গে লাপুলো ইসি স্ক্রিপ্ট টক লোপলোতে জংসি লিটারেরি লং দো চট মাতে কিতক কিলাং লং সি দো চট পোতে লাগে কিতক কিলাং কাপুরহি কি থেক তরবর থেক বা মেকা তুম বাংসি লাবাং পুরহি চট জি সিতামে লা লাম লুন প্যান লাম কান প্যান ড্রামা প্যান লা পেন ওয়ান লোপুরোতে স্টেজ লং ওয়ান লোপুরোতে লাকে নর্মেল আমি তুম পড়ালেখা দোনো আবে নয় কাচারি দোনো আবে নয় সেটা ডাইরেক্ট অ্যাক্টিং মানসি ইমোশন মান ক্যাপচার দেয় আপমোলা প্রডিউসার সাহাব কানি যে তেংলো লাসি লাসো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রাইটার পয়েন্ট অফ ভিউ পেন তার লাংলাম লোপুরোতে সে ইসি তমু প্রেং নামি ফান রং তমুলে ইতুম সেট আপ লেপিন চঙি বলতে হয়ে রং ক্যারেক্টার ওয়ান পামে কানি লাসি ইনুর রং ক্যারেক্টার ডোলো পোতে লাসো মিনিট বাং রং আসু কানি যে কসং সিকা নিজে মা লাবাং আলাংলি রিটার্ডি দাম না কগি বা কিতক বাং স্ক্রিপ্ট রাইটার বাং লাসি তপনপো লাপেন লাসন থসি আ ক্যারেক্টার সামে মো অ্যাক্টিং হুট পোট্রেই পো লা অ্যাক্টিং হুট লাসন পাকলাং লোপুরোতে ড্রামা পেন পাকলাং লোপুরোতে মুনি তুমবাং ও কালাং এ কালাং আহকলো ইতুমা রং দা লাসন দো পুরজো লাসো কানেকশন বাং দো কগি লাসি আহমু বাঙ্গে বুকস বাঙ্গে দোপিগলো কিতক বাং দোপিগলো মোন সামে কাপুরহি তুম জুম হেক মাসিন মাঙে ওরা পপুলারিটি বাং আবে দেলো লাপেন অন ডিজিটাল ইন্ডিয়া পো পিরথে পেন মাসে ডিজিটাল লাভ লোপট লা ইউটিউব নহ লাহাই পি নিল লং জয় কে পেন সি মুনি তুম ভিডিও তো আপলোড লো ভিডিও তো লাঙার এলো লাসি লাসো পপুলারিটি হুট বাং বুক চোনাম সেট পেন সি কাপুরহি পো বাঙ্গে নিলি মাথা দামা তেং বলতে কম পিগলো জুম পিগলো লাবাঙ্গে আবিদে তাহাই লো লাসি লাসো হরমু বাং স্টেজ লং কি ওয়ান ভিডিও ফরম্যাট পেন মাতে ড্রামা ফরম্যাট পেন পুরোতে মুনি তুম বাং কাছিনি নিয়ে এলাম না চিনি দাম্প সে ইসি এক্সাম্পল এলাম হাকো কো কানিং জি আলাম হলো হাকো কো তুমু বারিম লং কিদো আচু আচু আলাম লাহাই মাকে নগে আনপপুলার লো কাপুরহি দাম লো বলতে মুনি তুম কার্বি আলাম থস আমি আটে অর প্রেক ডাকটি থ্রু রিডিং পোয়া হরমু চিনি যাতিক লাসি হলো আ তুমু তেং বেঞ্জং সি আর ড্রামা পোট্রে যা লোপতে লাসো আ হরমু আপিমাই তোমা মেসেজ কি পিকান টুক মাকে রাত লং লে বেক পো এঙ্গে রাত লং লে লোতে লাহে লো আ ভ্যালু বাং কাডু কবে লং আ মোরাল বাং ডুপো লাসি নি কি মাথা দাম মাকে আ ইম্পর্টেন্ট থে পিগালাম মাকে পিরথে কাচি লার আসন সি ওবে চুপ রেক চুপ আসন সি লাতা কাচি লার অপর মাকে চিলার দন থেক লো বলতে আপিস পিরথে লং কো আন মা কি পাপ্রাব দনি লা সতেং সি তুমি দা লিদন বমজি
1: কালা ইলি তোমা পিরথে লং স্তামি মা ইলি তোমা দের লং স্তামি নন কে ডিজিটাল ইন্ডিয়া পুসি হক তাংলো আসে ডিজিটাল ইন্ডিয়া আলং কে আজার হিন্দা ডিজিটাল লা মহা দিলি তোমা ডাইরেক্টর থানলো আসে ইলি তোমা লামেত পুনন ইলি তোমা লামা কি পুনন আজার হিন পুনন ডিজিটাল ইন্ডিয়া আলং ইয়সি কম্পিটিটিভ মানে কম্পিটিশন নজি বলতে কাচারলি কে কিনা সব আসে ও উইকিনিয়া তুম লামকান কি থাকি আফান মাতে ইলি মিঠাং আলা মেট কাপাং চৌজি আফান কাচারলি নাংজি কুপুয়ানা কিনা সব নাংলি থান ইজিমা প্রডিউসারা কাহাই
0: নীলিকে মাথা আতেং পুতে নন জিতু উবে কি মিয়াতুম আলাং তুম জংসি লাবাং সোয়া লাইন জংসি কে ক্লেম জি নিংহাং আলাং তুম আ ফিউচার জংসি আপ্রাং দাম নাই পুতে ড্রামা কিচার লিগে কেনাং সত আথেমাত ইতুম লাং দামলো পুতে যে লাপেন রিদামলো পুতে ইতুম থেকলং জি পিনি বলিউড লং পুনত হলিউড লং পুনত লসন সে সাউথ ইন্ডিয়ান মুভি তুমি।

0: আমি তুমি থাকলাম যে জেল তোমার ব্যাকগ্রাউন্ড বাংকে সব ড্রামা ব্যাকগ্রাউন্ড পেন চাইছে লাপেন ইসি মুভি যং সে আলং যং সে অ্যাক্টিং দি লাপেন লাহাই যং সে ক্লেম জি পোতে যেটু এক্সপ্রেশন লাপেন কি অ্যাক্টিং স্কিল বাংকে কেনাং সত লাহাই যং সে আভি পোতে ইলি তুম পাপ্রাং দন থাকে ইলি তুম চেথান থান ইতুম লাহাই কে যে ইতুম ফিউচার আভি পুসি ইলি তুম চেথান থান যে ইলি তুম জহিলে ডাক থেক সেটা আমি যে বলিউড লং টালি দন দেই পইলি তুম চেথান সেটা আমি ইলি তুম ইসে বস্তু বাংকে হদাই সেটা আমি পানুং দাম খুব তুটি মানতে ইলি তুম ইম্পর্টেন্স কি পিপে বাং হল ইলি তুম নানে অ্যাক্টিং কি চালি দুন দলমা কাবি সিগাও ইলি তুম জং হে লেডাক সিনেমা বনায় নন আর জং হে লে ফিল্ম ইলি তুম ডাক চেপারজান দু নন ইলি তুম জং সে অ্যাক্টিং স্কিল আভে এক্সপ্রেশন যং সে ইলি তুম আভে পোতে ইলি তুম ফানকে বেলেগ দিম মানতে আকে থে ও প্ল্যাটফর্ম লঙ্গে ইলি তুম লং দুন্দেল জং সে ই ফিউচার মেসেনাং জি পু মাথা লোপোতে ইলি তুম অ্যাক্টিং স্কিল বাঙে কেনাং সত লাসোফান ইলি তুম যেটু কেচালি বাঙে কেনাং সত লি নিলি মাথা বাংকে লাবাংস আলাইন কি দুন সেটা মে হেনুনে যং সি আনিং কে হাঙা তুম লোপোতে চার্লি দুন পাকানি লাপেন চার্লি দুন লোপোতে লাকে আপ্রাং দাম বেকপ লসে লাপু হ্যালো নিলিগি পুজিপ বাংকে নন ইউ তুম ফান যে জং সে লাবাংস আফিল জং সে নাংলি তুম জং সে আহক নাংলি নিং কে হাং বিনং পোতে নাংলি তুম তার মানে আপর চে এনরা চার্লি দুনথা যে লান সো সে কে মেজি ফান নন আটেং বোতে এলি তুম কেলি দুজি বাংকে কেথেক লংকম হেক এলি তুম ডাক অ্যালবাম কে বোনাই নলম ইতুম পেনাং থেক লংল অ্যালবাম কে বোনাই লং সেটা আমি কিলুন কে কান লং সেটা আমি এক্সপ্রেশন কাবি থেক লং রং দিটি কাংনেক নাইয়ে দিম কে মেং পং তো থেক লং লং হট পেন কে লসন তো দো লাসি লাহাই বাই চার্লি কে নাং সট লাপেন মোপেন ডাইরেক্টর কে থান সন সে আই স্ক্রিপ্ট সেটা আমি কেলাং নিয়ে কেনাং সত লাসি ওই কি মিটুম ভাল লাহালো কিছু নিংরি যে চার্লি দুন পাকানত লাপেন আপ্রাং দামজি লাহালো নিলি হয়ে পেনকে
1: চোরলো নাং ফান লাপু আনালা মেথান থে আপন লাসি পু ডাইরেক্টর কাহে মতে ডেনিয়াল ইংটিয়া কে হান নিলি কিজুত সি কার্যকাং তুং আলাম থেলা পুহেলো এলি তুম কাচারলি কে আজার থেন চার্লি বেগ নাই জিতেমা সেটা মে আদিম কাচিনি তা কেনাং সত লাপেন কোসন সে কাচারলি নাই জিমা লাটা কেনাং সত লাসি ওই কিমিয়া তোমা ফানাংলি লাবাং সাপুথাক আসাপ সুথান পাজির মেপন ইজিমা
2: ইতুম ইন্ডিয়া আংকাং মাংকে কিমে নাই না ইনস্টিটিউট দু এফ টি আই আই পইসি দু ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পো লাগে ফিল্ম আনাত আই আই আই টি লো পাতেং লো টেকনিক্যাল পিক লাসি হোল ডাক পেন পুনে সিদো এফ টি আই আই কে লাসি হোল ডাক পেন আগে পাস টাং টুম কেথে কেথে বলিউড লোন অ্যাক্টর নন লা নাসিরুদ্দিন শাহ তো সাবানা আজমি প্রসন্ত পিক লাসি এফ টি আই আই ডোলো আল ডাক কাচারি এথাই বাঙ্গে নাংলি অ্যাক্টিং চটকালি স্ক্রিপ্ট রাইটিং তামে ডিরেকশন তামে ভিডিওগ্রাফি তামে আজার কাচারি আবার সাইডো বুঠে কিলং সুম পিক এডমিশন কিলং নুনান্থা আনকে লাস্ট পেন রাংথুপ নেক্সট বাঙ্গে অ্যাক্টিং মা অ্যাক্টিং ফাঞ্চল লামাগে ন্যাশনাল স্কুল অফ ড্রামা বোলায় দিল্লি লংসি তো লাদাখ বাংকে নন ইল তুম বলিউড লংসি থাং ক্রো অ্যাক্টর মনোজ বাজপাই আলাং ই বাতাই কে থম কা অ্যাপ্লাই দিন লং লে জো লাসন পিনা রাশি মেসেন মেসেন ইনস্টিটিউট দাক চিবাং থাং ইতুম আসাম লং রি লং আপ্রাং কে গুয়াহাটি লং জ্যোতি চিত্রবন পুলো ন না কি মি বাংকে টি সিরিজ তোমাতে দাক আসাম লং নাং পুয়ের লো রাশি কাচারলি থাকে দো লো নমকে রাশিলা কাচারলি পুচর পা বেং হয় বাং কালিদার নি ইলে তুম কারবি খাই বাঙ্গে আজাদ তা ট্যালেন্ট ডো পিক স্কিল তো ডো পিক থেক ডো পিক বনস দা মেলা সার্টিফিকেট কাবে আজ এন এসি নহক গভর্নমেন্ট নং আবার সাই আ ফেসিলিটি তো চলং থেকে সার মান্ডে নিলে কা চিনি তাই ইনুর বাহিনী আজ আজির পদো আলং ইতুম মাঙ্গে নন মিউজিক ইক্রেম সামে কিথে গৌতম কালি আন্ডা নন নবোদয়া স্কুল আসন সেন্ট্রাল স্কুল আসন আলাং ইতুম গেলা সার্টিফিকেট দোকান মান আলাং ইতুম গে হোল ডাকসি নন মাঙ্গে মিউজিক টিচার মানন জালো আচিকলো কিজু দতে বাঙ্গে 60,000 70,000 সেন্ট্রাল পে বিনা লং বম লো লাসি লাসন থাসি ইন্ডিয়ান আর্মি নয় ইন্ডিয়ান নেভি নয় নহক সামে আবার সাইডো না কসন পো ক্রিয়েটিভ অ্যালায়েন্স সামে তো ওয়াংছুনা পথর অ্যাক্টিং অ্যালায়েন্স সামে জং সিল তুম সার্টিফিকেট চি অত্তান লো বলতে নন নম গেলা ওয়েব সিরিজ পিন দো পিক আবিয়াং রে মিথাং ইউটিউব চ্যানেল চিং পুয়ান রাচ জং সি নালি আর্ট বাং আর স্কিল বাং জং সি ডেভেলপ উন্ড বলতে লাসি লা বাঙ্গে আবার সাই কসন সি লঙি মা বাঙ্গে মাথা ওঠাইবে বন সি তামে জং সি চাটি পামে কাজি আর সার্টিফিকেট অত্তান আন বলতে লা বাঙ্গে নালি তো ওয়ার নহক লা দোপিক নহক লে চিলো দা চকলো নালি সাকসেস বাইগি লাসি কা চাটি আথাই বাঙ্গে লা আঞ্চলা কার্বিয়াং লং আর লো বাঙ্গে নন মা কুকে আবেলা লাসি লা মো ফিউচার আখালো লাসন ইনস্টিটিউট আর কার্বিয়াং লং আর লো তা নাং ডোজি মিনি আকো নাং ডোবাইগি হুর সোয়ার নি জং সি আবার সাই লং বলতে নাংলি তুম কাডো কবি তাক ইন্টারেস্ট কি দো তুমকে চাড়ি দুন দেখ নাই আর সার্টিফিকেট অত্তান নাই
1: কালা কাছে থানা জি কে আসন দো লাইন তে সাহু বাহিনী

0: tum ta stami ilitum apolam de ko posi ilitum kachu ciput ki lapaning tonona lapen mo apolam se mesen pulang tangte ilitum akapre kapre ka son stami ciu ciput pon tuluna asena ilitum stami dame jume lapen ladak nil tumas judulong ki bang postami nang litu han kurang tu rang pajilo kardo to kardo
1: lapanapor daniel ingti gotom ingti lapen ranjit teronang bong কার্বিয়ালামের লামচং আরং লামকান আকেনাং সত আপথাক জিহুচিপুত আলাম জিরমা তে কাছিং ভয় আর্জুলং থাংল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পুথত কার্বিং ডেং আলং পেন লুনবারী মাংডিং পেন লুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি কাবান রং ফারপি আলুন আলাম থি মিচং ক্রেট আলুন লাবাংসু আলুঞ্জির পিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কেপাচাতাক পঞ্চিং আং ডেংল ততাংটি আর্জেক সেনাং

0: রাজ্য সরকারের কর্মচারী বিভাগে অহা 22 জুনের পর মা কামাখ্যা মন্দিরত হবলগীয়া অম্বুবাসী মেলার বাবে 24 গৰাকী অসামরিক সেবার বিষয়াক দায়িত্ব অর্পণ করেছে। ইতিমধ্যে শক্তিপীঠ কামাখ্যা ধামত হবলগীয়া অম্বুবাসী মেলার বাবে রাজ্য সরকার আর কামরূপ মহানগর জেলা প্রশাসনে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰিকেইটা আকৌ এবার পড়ি দিছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন ঠাইত ভিন ভিন কার্যসূচীর আয়োজন। মন্ত্রী কৌশিক রায়ের বরাক উপত্যকার পথ আর যোগাযোগ আন্তঃগাঁথনির উন্নয়নের জড়িত কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রকল্পর অগ্রগতির পর্যালোচনা। বৈদেশিক পরিক্রমা আর বস্ত্র মন্ত্রণালয়ের রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার প্রয়াত কবি জুনমণি দেশের পরিয়ালক সাক্ষাৎ আর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় কোরিয়ান ভাষা কেন্দ্রলৈ দক্ষিণ কোরিয়ার এটা সংস্থার প্রায় 12,000 গ্রন্থ প্রদান। আমার এটিয়ার বাতরি ইমানতে শেষ হল। আমার পরবর্তী বাতরি সন্ধ্যা 6:45 শুনবলে পাব।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু কৃষি জগত। সমূহ কৃষক ৰাইজক নমস্কাৰ জনাই আজিৰ অনুষ্ঠান মুকলি কৰিছো। আজিৰ অনুষ্ঠানত আগবঢ়াইছো জীৱাণুসাৰ আৰু নেনুসাৰৰ বিজ্ঞানসন্মত প্ৰয়োগ, এই বিষয়ে এটি আলোচনা।
2: কৃষি জগতৰ প্ৰতিজন শ্ৰোতালৈ প্রীতি আর সম্ভাষণ জানাই আরম্ভ করবলে লো আজির অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধু কুশলে আছে নিশ্চয়। আজি আমি আপনার মাজলৈ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু লোক যত্ন করছো। বিষয়টি হয়েছে জীবাণুসার আর নেনোসারের বিজ্ঞানসম্মত প্রয়োগ। আর এই বিষয়ে আলোচনা করবর আমার মাজত আজি উপস্থিত আছে দরং জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞা ডক্টর মেরি সাধনা শর্মা বাইদেউ। আজি আমার মাজত উপস্থিত আছে বাক্সা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শ্রীযুত কঙ্কু ডেকা ডাঙরিয়া।
3: হয় নমস্কার।
2: হয় দুইগাকে আমি আজির এই অনুষ্ঠান স্বাগত জানাইছো।
3: ধন্যবাদ।
2: মানে পোনপ্রথমে কঙ্কু ডেকা ডাঙরিয়ার ওসরলে আহিব বিচাৰিছো যে আমি সচরাচর জীবাণুসারের কথা শুনে থাকো। এই জীবাণুসারনো আসলতে কি হয় আর কোনবোর সারক আসলতে জীবাণুসার বলে কোয়া হয়? আপনি অকনমান বুঝাই দিয়কছন।
3: হয়, জীবাণুসাৰ বুলি ক'লে জীবাণুসাৰ হৈছে এটা জৈৱিক সাৰ য'ত কিছুমান বিশেষ ধৰণৰ অণুজীৱ যেনে বেক্টেৰিয়া, ভেঁকুৰ বা শেলাই জীৱন্ত অৱস্থাত থাকে। এইবোৰক কিছুমান আমাৰ কালচাৰ মিডিয়া কিছুমান থাকে য'ত ধৰক আপোনাৰ কয়লা টাইপৰ বস্তুত ইয়াক গ্ৰ' হ'ব দিয়ে। তাৰপিছত এই বস্তুখিনি তাত গ্ৰ' হোৱাৰ পিছত ইয়াক ডাইৰেক্টলি আমি খেতিপথাৰত ব্যৱহাৰ কৰোঁ যাতে বায়ুমণ্ডলৰ পৰা ধৰক যিটো আমাৰ আৱশ্যকীয় নাইট্ৰজেন থাকে আৰু আমাৰ যিখিনি ফচফৰাছেই হওক বা পটাছেই হওক দ্ৰৱীভূত অৱস্থাত নাথাকে, গছে ল'ব পৰা অৱস্থাত নাথাকে, সেইবোৰক গছে ল'ব পৰা অৱস্থালৈকে লৈ আনে। আৰু আমি আপুনি সুধিছিলে যে আমি কোনবোৰক বায়োসাৰ বুলি কওঁ। সাধাৰণতে জীৱাণুসাৰ বা বায়োসাৰ বুলি ক'লে আমি এজোটোভেক্টৰ আছে, আমাৰ এজোস্পাইৰিলাম আছে, ৰাইজোভেক্টৰ আছে, বা হেলাই যিটো আমি ব্লু গ্ৰীণ নীল হৰিত হেলাই বুলি কওঁ, ইয়াকো আমি বায়'ফাৰ্টিলাইজাৰৰ আণ্ডাৰত ধৰিব পাৰোঁ।
2: হয়, খুব ধুনীয়াকৈ আপুনি কথাখিনি বুজাই দিছে। লগে লগে মোৰ মনত এটা প্ৰশ্ন উদয় হৈছে যিহেতু আমাৰ অসমত অসমৰ জলবায়ুত বিভিন্ন সময়ত আমি দেখা পোৱা যাওঁ যে ইয়াত প্ৰচুৰ পৰিমাণে বৰষুণ হয়। অসমৰ মাটি সাধাৰণতে আম্লিক অৰ্থাৎ এচিডিক, গতিকে এই আম্লিক মাটিত আৰু বৰষুণৰ প্ৰভাৱত আমাৰ যিখিনি ৰাসায়নিক সাৰ বিভিন্ন সময়ত আমি পথাৰত ব্যৱহাৰ কৰোঁ তাত দেখা পোৱা যায় যে বিভিন্ন প্ৰকাৰে লিচিং হৈ বা পাৰ্কুলেশ্যনছ হৈ আমাৰ সেই সাৰসমূহ নষ্ট হৈ যায় বা সেইসমূহ উটুৱাই লৈ যায় বৰষুণৰ পানী। এই ক্ষেত্ৰত জীৱাণু সাৰ ব্যৱহাৰ কৰিলে কৃষকসকলে কিবা ধৰণে লাভান্বিত হ'ব পাৰে নেকি বা এই সাৰসমূহো ৰাসায়নিক সাৰৰ দৰে ইয়াক উটুৱাই লৈ যাব নেকি? আপুনি অলপ বুজাই দিয়কচোন।
3: হয়, ধন্যবাদ। আচলতে নহয়, কাৰণ ৰাসায়নিক সাৰ কি হয়, আমি যেতিয়া ধান খেতিৰ ক্ষেত্ৰতে যদি মই আমি ক'ব যাওঁ, ধান খেতিটো আমি কৰা যেতিয়া আমি লাষ্ট আপুনি হাল মাৰোঁ তেতিয়া আমি ৰাসায়নিক সাৰটো ছটিয়াই দিওঁ। তাৰপিছত কি হয়, যদি সেইটো ৰাতি যথেষ্ট পৰিমাণে বৰষুণ হয়, বৰষুণ আহিলে আপোনাৰ এই সাৰখিনি উটুৱাই লৈ যোৱাৰ ভয় থাকে। কিন্তু আমি বায়োসাৰ বা জীৱাণু সাৰ আমি সেইটো ধৰণে ব্যৱহাৰ নকৰোঁ। আমি তাৰ পদ্ধতি বিভিন্ন ধৰণৰ পদ্ধতি আছে, যেনে ধৰক আমি গুটিটো শোধন কৰিম ছটিওৱাৰ আগতে, বা ধৰক শিপাৰ শোধন কৰিম, এনেকুৱা ধৰণৰ পদ্ধতি কিছুমান আছে, বা ধৰক যিখিনি মাটিত মানে পানীটো জমা হৈ থাকিব তাত আমি ব্যৱহাৰ কৰিম জীৱাণু সাৰ। আমি ৰাসায়নিক সাৰৰ দৰে তেনেকৈ যধে মধে যেতিয়া তেতিয়া ব্যৱহাৰ নকৰোঁ। আৰু কি হয়,

0: তরুণ শর্মা রচিত বৃন্দগানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। আমার পাছর অনুষ্ঠানের ঘোষণা এতিয়াই শুনিবলে পাব। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি।
1: গোপা, মই কালি ভতিজার ঘরের পর আহিলো। মই দেখি আচরিত হয়ে গলো যে সিহতে দিনটো এসি লগাই থাকে, সদায় ওয়াশিং মেশিন চলায়, ঘরত দুটাকৈ ফ্রিজ আছে, তথাপিও তার বিজুলি বিল কিবা নাহে জানা? শূন্য।

0: জাপানি এনকেফেলাইটিস সজাগতা আর সাবধানতা বা প্রতিরোধ আমি কেনেদরে করিম এই বিষয়ে আজ আমি কথা বার্তা পাতিম দুইগী আমার যভিজ্ঞ চিকিৎসক আহি স্টুডিওত উপস্থিত হয়েছে। তো অতি গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর দাস আপনার আরম্ভ করব খুঁজছো যে প্রতি বছর এই সময়খিন বিশেষকৈ বারিষা সময়খিন যেটা বরষুণের মাত্রা বাড়ি যায় জাপানিজ এনকেফেলাইটিস হয় কোনবা বছর হয়তো কম থাকে প্রাদুর্ভাব কেতিয়াবা বেশি হয়ে যায় আর এইবার অকনমান বেশি হয়েছে নাকি আমি খবরের কাজে যেটু পাইছো আপনাদের তো ফিল্ডত আছে তো এইবার অল্প বেশি যেন লাগি যায়। কালি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার সরকারি যখন গুহাটি মেডিকেল কলেজ হাসপাতাল তাত তেখেতে ভিজিট করেছে এই বিষয়ে বুঝ লৈছে আর বিভিন্ন কথা বতরা পাতিছে গতি এই বিষয়ে অকনমান কোকসন কিমান পরিস্থিতি কেনেকুয়া এতিয়া?
1: হয় পরিস্থিতি আমি জাপানিজ এনকেফেলাইটিসের নিশ্চয় কম এতিয়া আপনার প্রথম আমি কব খুঁজিছো যে আমার সিজনেল কিয় বা এইটু সিজনতে আপনি যেটা কইছে বারে বারে আমার কিয় হয় বা কেনেকে হয় আসলে আমি জাপানিজ এনকেফেলাইটিস এটা ভাইরাসের নাম
0: হয়
1: ফ্লাভি ভাইরাস গ্রুপের পৰা হয় আর এই মস্কুইটো বিয়পি আনে মহর পৰা বিয়পি আহে আর কি হয় আমি সকলে জানো মহে কেতিয়া কণী পারে আর কত কণী পারে যেতিয়া পানি সকল ফালে হয় পানিত মহে কণী পারিব এইটো আমার কমন মস্কুইটো যেটা রাইজে জানিব যেটা কিউলেক্স প্রজাতির মস্কুইটো যেটা আমি সকল সময়তে দেখো আটাইতকৈ বেশি নাম্বার সেই মস্কুইটো আমার এইটো সিজনত হয় জুন জুলাই আগস্ট সর্বাধিক এই বছর বলে নয় আপনি যেটা কৈছে এই বছর বহুত বেশি হয়েছে আসলে আমি লক্ষ্য করলে দেখি এইটো প্রতি বছরে হয়ে আছে আমি সর্বত্র প্রকারে চেষ্টা করব লাগবে আজ আপনার উদ্দেশ্য সেইটাই যাতে আমি কি পার কমাই আনব রাজ্যখানক মুক্ত করবো
0: সজাগতা সৃষ্টি করবো
1: হয় তো আমার এই ভাইরাল ডিজিজ আর সিজনেল এই কারণে হয় যে যেতাই আমার বরষুণের সিজনটা আরম্ভ হব ইতিমধ্যে যে পানিত যে মস্কুইটো আসে সেই মস্কুইটোর সংখ্যা বহুত পরিমাণে বাড়ি যায় থাউজেন্ডস মস্কুইটো ইন ক্রোর্স ইট উইল বি সকল ফালে হব কি কারণ পানি সকল ফালে হয়ে গেল আর মহে কণীত পানি পারে কণীটো অকল পানি
0: পানি পারে
1: সেই কারণে আমার কি হয় মস্কুইটোর কোয়ান্টিটি বাড়ি গেল সংখ্যাটা বহুত বাড়ি গেল আর বাড়ি যাওয়ার আকো এটা মন করব ক্ষেত্রে কি হয় এই সিজনটাতে আমার ফিল্ডত বিশেষকৈ খেতি পথাৰত আমাৰ খেতিৰ কাম আৰম্ভ হয় মাছৰ কাম আৰম্ভ হ'ব যিখিনি কাম আৰম্ভ হয় সেইকাৰণে মেন আৰু মস্কিটো কণ্টেক্টটো বাঢ়ি যায় এটা কি হৈছে বৰষুণৰ পানী আহিলে অন্য এটা আমি কি দেখিলোঁ তাতে এই সময়তে মস্কিটো কণী বাঢ়িছে সংখ্যাটো বহুত বাঢ়িলে আৰু মানুহে এইখিনি সময়ত ওলাই গৈছে গতিকে মস্কিটো বাধ্য হয় সেইকাৰণে আমাৰ এই ছিজনটোত মস্কিটোৰ আচলতে সংখ্যাটো বাঢ়াৰ কাৰণে মানুহে ওচৰ জাপি যোৱাৰ কাৰণে আমাৰ এনকেফেলাইটিছ বেমাৰটো বহুত বেছি পৰিমাণে দেখা যায়।
0: এটা তো চর্চাত আমি এনকেফেলাইটিসর কথা কইছো কিন্তু বাহকজনিত ভেক্টর বন ডিজিজ যে কথা কো তার অকল এনকেফেলাইটিস নাই বা কিছু এনসেফেলাইটিস বলেও কয় যেটা নহক বারো তার লগতে ম্যালেরিয়া আমার সংক্রমণ হয় আমি দেখিবলৈ পাও আর ধর অন্যান্য চিকেনগুনিয়া এইবিলাক রোগ হয় আটাইবিলাক ডেঙ্গি হয় ডেঙ্গি কথা কব পারো হয় গতি এই আটাইবোর রোগে বাড়ি যায় গতি এই সময়তে আপনি কইছে যে ম্যান আর যেটা মস্কিটোর কন্ট্যাক্ট মানু আর মহর যেটা সংস্পর্শ বা সেটা বাড়ি যায়
1: বাড়ির
0: কারণে গতি আমি জানি যে সদায় পেপারে পত্রায় বা আমার খবরে কয় যে আমি পানি রাখব না ঘর আমি সাফ সাবুন যেটা অবস্থা ঘরের ভিতরে বাহিরে রাখব লাগে গতি এই কথাবিলাক আছে আমি জানো তারপরও প্রতি বছরে এনেকা ধরনের প্রাদুর্ভাব হওয়া দেখা পোৱা যায়
1: এটা একটা বহুত গুরুত্বপূর্ণ কথা আসলে বিশেষকৈ আমি আজি এনকেফেলাইটিসত গুরুত্ব দি কথাটো পাতিব খুজিছো যেহেতু ভাইরাল ডিজিজ এন্টিভাইরাল মেডিসিনস নাই আমি অকল সাপোর্টিভ কেয়ার দিম পেশেন্টক কিমান পারি সোনকালে আমি ডায়াগনোসিস করিম কেয়ার দিম যাতে তেখেতসকলৰ মর্বিডিটিটো আমি কমাব পাৰো বা মর্টেলিটিও কমাব পাৰো তো আমার কি হয় জাপানিজ এনকেফেলাইটিসৰ ক্ষেত্রে সমস্যাটো হৈছে কি কিয় আমাৰ বারে বারে হয় অসমত রাইজে আজি বুঝি পাব এইটো কথাটো ইতিমধ্যে বহুতে জানে এই যে কলো অকনমান পানিতে মস্কিটো কণী পাৰিব আমাৰ এইটো এটা সিজন যত আমার এখন ফ্ল্যাটফর্ম স্টেট ইয়াত বরষুণ বহুত পরিমাণে হয় মানে চৌপাশে বিয়পি যায় আমি যদি কব খোঁজে আমার বিশেষকৈ রুয়েল এরিয়াত খাল বিল দম আপনি যতই জলাশয়ের পানির কথা কয় তাতে ইতিমধ্যে থাকা মস্কিটোর মানে সুযোগটা পায় যে কণী পাৰিব পাৰিব আর এবার মস্কিটোর যে কণী পাৰাৰ পিছত 9 to 10 days পিছত আকৌ কণীবিলাক তারপর এডাল্ট মস্কিটো ওলাই আহিব ইন মিলিয়নস অফ নাম্বার্স আর গতিকে আমার সিজনটো যেতিয়া আমার ফেভারেবল সিজন ফর মস্কিটো ফেভারেবল আর এটি আমার ওয়ার্কিং সিজন এগ্রিকালচারের মানুষ আর জাপানিজ এনকেফেলাইটিস মন করব বহুত সময় আমার অকল গাঁওলীয় অঞ্চলত বেশিকৈ হয় কি কারণত হয় এই একটা কারণ কন্টেক্ট আমার বাড়ি যায় আর আমরা এক্সপোজ বেশিকৈ হয়ে থাকি তো সেই কারণে আমার ডিজিজটো প্রতি বছরে হয়ে আছে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করব পারিছো বলে আমি এতিয়াও কব পৰা হোৱা নাই।
0: হয় ডক্টর হেমন্ত আমি কথা বতরা পাতি যাম অব্যাহত রাখি আমি আমার প্রথমটি ফোন কল আহি যায় ফোন কল দি লব খুজিছো আমার শ্রোতা এগারে কল করেছে হয় আপনার স্বাগতম জানাইছো ডক্টর অনলাইন অনুষ্ঠানলৈ আপনার পরিচয়টো দিব
2: হয় মই ওদালগুৰি

0: আদৰ শ্ৰোতা, গীতটিৰ পাছত পুনৰ আমি আজিৰ যি বিষয় তাৰ মাজলৈ উভতি আহিছোঁ। আমাৰ ষ্টুডিঅ'ত উপস্থিত আছে আদৰ শ্ৰোতা ডক্টৰ হেমেন দাস আৰু ডক্টৰ দিগন্ত বৰ্মন। আজি অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় জাপানিজ এনকেফেলাইটিছ, তাৰ বিৰুদ্ধে আমি সজাগতা কেনেদৰে ৰাখিব পাৰোঁ, লগতে আমি প্ৰতিৰোধতা কেনেকৈ কৰিব পাৰোঁ। ডক্টৰ দাস, আপোনাৰ ওচৰলৈ পুনৰ আহিছোঁ। এতিয়া এই জাপানিজ এনকেফেলাইটিছ যিটো কথা কৈছে, এইটো ধৰক মানুহৰ পৰা মানুহলৈ বিয়পে নে জন্তুৰ পৰা মানুহলৈ বিয়পে, কথাটো অকণমান পৰিষ্কাৰ কৰিলে ভাল হ'ব। কেনেদৰে বিয়পে?
1: হয়, তো বহুত গুরুত্বপূর্ণ কথা। এইটো জুনটিক ডিজিজ বলে কো আমি মেডিকেল ল্যাঙ্গুয়েজ। জুনটিক মানে কি, এনিমেল ওয়ার্ল্ডতে আছে, কিন্তু আমি ইমানেই এনিমেলস হিউম্যান একটা এনভাইরমেন্টত থাকো, কিছু ডিজিজ এনিমেলসরপা মানুষলে আহিব পারে। এই জাপানিজ এনকেফেলাইটিস একটা মসকুইটোর দ্বারা বিয়পা কিন্তু জুনটিক ডিজিজ, অর্থাৎ জন্তু জানোয়ারের হে বেমার। কোন জন্তুর পিকস গাহরিবিলাক যখন, আর এটা অসমের কারণে ইম্পর্টেন্ট, যেখানে ওয়াইল্ড বার্ড আর ডি ডি বার্ডস বলে কয়, যেগুলো দীঘল ঠেঙর চড়াই পানিত যে ঘুরি ফুড়ে, কণামুছরি, বগলি, শামুক ভঙা, এইবিল যেকটা আমার চড়াই পথার ঘুরি আছে, সেইকটার গাত এই ভাইরাসটা থাকে। গতি চড়াইকেটার চড়াইর গাত আর গাহরি গাত ভাইরাসটা থাকে, তাতে বংশবৃদ্ধি করবে ভাইরাসটা, এটার পর দুটা হব, মাল্টিপ্লাই করব, কিন্তু সিহতর নিজের বেমারটা নহয়। আর মস্কিটো সাধারণতে গাহরির মস্কিটো গাহরি, তার মাজের সাইকেলটা চলি থাকে, এনি টাইম ন্যাচারালি চলি আছে, ডিসেম্বর মাহত জানুয়ারি মাহত সেই সাইকেলটা চলি আছে। আমার চড়াইবিলাকর মাজত যে মানে কলো, আমার যে শামুক ভঙা, বগলি, কণামুছরি, যে চড়াই পানিত দেখি থাকে, তাহাতর মাজত মস্কিটো বিয়পাই আছে, কারো বেমার হওয়া নাই। যেতে পানির বিচার, পানি বাড়ি গেল, মস্কিটো বাড়ি গেল, আর ঠিক সেই সময় আমার মানুষখিনি কামলে গেল, এটা ভাইরাসটো মানুষকে পালে। কিন্তু আসলে মস্কিটোর মাজতে, মস্কিটো আর এনিমেলসের মাজতে থাকা বেমার। আর এই বহুত গুরুত্বপূর্ণ যে ম্যান টু ম্যান ট্রান্সমিশন নহয়। এখন কারো একটা জাপানিজ এনকেফেলাইটিস কেস ওলালে, ওচরে পাজরে তোর আনজনে না যায়, বা তার ঘর মানুষ কেয়ার লিছে, ডক্টরে চাইছে, সেই জন্য নয়। কিছু ডিজিজ যে আমি কোভিড-19 কোক, ইনফ্লুয়েঞ্জা, টিউবারকুলোসিস কোক, আমার হাতে চান্সটো থাকে, ইয়াতে আমার মানুষলে নাহে। মানুষে মানে বাই চান্স সাফার করে এনিমেল কিংডমত থাকা আমার ভাইরাসটির পর, কেতিয়াবা এনেকে আমি এক্সপোজার হয়ে যায়, পেলায় ইনফেকশনটা আহি যায়।
0: তো এই ক্ষেত্রে আমি নিশ্চয় সেইটো প্ৰতিৰোধ কৰিব পাৰোঁ। আমি কেনেদৰে, আমাৰ এটা দ্বিতীয় অংশ হৈছে প্ৰতিৰোধ আৰু সজাগতা, এই কথা থাকিলে। গতিকে আপুনি ইতিমধ্যে কৈছে নিজে সাৱধান হৈ থাকিব লাগিব। এতিয়া মানুহে কি কৰিব পাৰে, ইতিমধ্যে আমি বহুতখিনি কথা কৈছোঁ,
1: হয়,
0: তাৰোপৰি আমি কেনেদৰেনো বাচি থাকিব পাৰোঁ? ধৰক গাঁও অঞ্চলৰ কথাটো ক'লোঁ, কিন্তু চহৰ অঞ্চললৈ বিয়পিছে কথাটো, বেমাৰটো, বা আমাৰ মেট্ৰ'টো হৈছে, কামৰূপ মেট্ৰ'টো, ইয়াৰ মানুহে কি কৰিব?
1: প্রতিজন মানুষের কারণে একই। আর এটা স্যার, ক্লাইমেট চেঞ্জ একটা বহু ডর বিষয় হয়ে গেছে, জলবায়ু পরিবর্তন, যেখানে আগে অকল রুয়েল এরিয়াত আসে, যেখানে কোথাও উজনি বলে আমি শুনেছিল, এই গোটেই বিয়পিছে। আর আর্বান এরিয়াতে একই, মেন মস্কিটো কন্টেক্ট বাড়িছে, মস্কিটো ব্রিড করবলে পানি পাইছে, মস্কিটো সংখ্যা বাড়িছে, আর ভাইরাসটা আপনি দেখেছে গাহরি থাকে, চড়াইয়াতো থাকে, মানুষ ওসর চাপি গেলে আক্রান্ত হব পারে। সেই কারণে আমি কামরূপ মেট্রোতেও কেসেস দেখিছো, কামরূপ রুয়েলতেও দেখিছো, বা গোটেই জুড়ে আমার কেসবিল হয়ে আছে। তো আমার সজাগতা যেখানে আজ কথা পাতা হল, যে আমি পার্সোনাল প্রোফাইলেক্সিস নিজে নিজে মস্কিটো বাইটার আঁতরে থাকি, আর প্রথম স্টেজতে যাতে আমি ডক্টরের ওসরলে আহিবলে চেষ্টা করি।
0: এটা সেই ডাক্তারের ওসরলে আহিলো আমি চিকিৎসা গ্রহণ করবলে, চিকিৎসার যেটা দিক, কেনেদরে চিকিৎসা করা হয় ডাক্তার বর্মন?
2: জাপানিজ এনকেফেলাইটিছ আর এনকেফেলাইটিছ সদৃশ বেমারের চিকিৎসাটা সাধারণত আইসিউত হয়, মানে আমার পিডিয়াট্রিক আইসিউ আছে, শিশু বিভাগের আইসিউ আছে, বা ডর হয়ে যায় আমার ডর এডাল্ট আইসিউত আছে। আইসিউত এই কারণে হয়, কারণ যদিও বেমারট আমার জ্বরে আরম্ভ হয়, আমার আসলে যেটা পেসেন্ট পাও আমি রোগীজন বা শিশুজন পাও, তেতিয়া এনকেফেলাইটিছ আক্রান্ত হয়ে যায় আমার সাধারণত আহে, তেতিয়া আমি আইসিউ চিকিৎসা করা হয়। আইসিউ চিকিৎসা তো জাপানিজ এনকেফেলাইটিছ যে বারবার কই আছে, যে ইয়ার ট্রিটমেন্ট স্পেসিফিক এন্টিভাইরাস নাই, তার স্পেসিফিক ট্রিটমেন্ট সাপোর্টিভ, যে ব্রেইনের ইনফেকশন হওয়ার পিছত শরীরের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিয়ে। যে প্রথম কথা হল সিজার, মৃগী অর্ধিক বেমার হব পারে, তেতিয়া মৃগী অর্ধিক বেমার যদি হয় আইসিউত রাখি কিনা, আমি মৃগী বেমারত যে কিছু ঔষধ ব্যবহার করি, এনেকা ঔষধ ব্যবহার করা যায় যাতে মৃগীর লক্ষণ দেখা নিদিয়ে আর ব্রেইনত ইঞ্জুরি নহয়। আকো সেকেন্ড কথা, এনেকা শিশুয়ে হোক বা ডর রোগীকে আমি মুখে খুব নো, যেটা এনকেফেলাইটিছ সদৃশ হয়ে যায় আমি প্রপার আইসিউত রাখি কিনে প্রপার কেয়ার একটা দি আইভি ফ্লুইড দিয়া হয়, যাতে ব্রেইনর প্রেসারটা বাড়ি যায়, এই বেমারত ইনফ্লামেশন হয়ে গিয়ে ব্রেইনের প্রেসারটা বাড়ি যায়, গতি কিছু মেডিসিন দিয়া হয় যেবিলাকে ব্রেইনের প্রেসারটা কমায়, ব্রেইনের প্রেসারটা কমায়। আর আটাইতো ইম্পর্টেন্ট একটা কথা কো, মানে ডক্টর আর বাকি স্বাস্থ্যকর্মীবিলাকে এই হে করবেন, পেচেণ্টটোৰ এটা পজিচনটো যেনেকে অজা ভাগতে এটা কথা কোৱা গৈছে যে আমি কিবা এটা খুৱাই দিলে এইটো লাংছত গৈ কিনে এক্সপিৰেট হ'ব পাৰে আকৌ বেমাৰটোৰ কাৰণে কিছু বহুত বেমাৰী বেমাৰটোৰ কাৰণে নমৰে কিন্তু বেমাৰটোৰ যুগত আনুসংগিক কমপ্লিকেশ্যন হৈ মৰে যেনে এক্সপিৰেশ্যন নিমনিয়া সেইটোৰ কাৰণে হয় এনেকুৱা পেচেণ্টক যিমান পাৰি সিমান আমি চিধাকৈ খুৱাই থাকি থ'ব নালাগে এটা ছাইডত বেকা কৰি খোৱা শুব লাগে যাতে আমি কিবা খোৱা যাওঁ বা কিবা নিজৰ থুৰ পৰাও যাতে এক্সপিৰেশ্যন নহয় গতিকে এটা ছাইডত আমি বেকা কৰি থওঁ আই ভি ফ্লুইড দিওঁ ব্ৰেইনৰ প্ৰেছাৰ কৰা কমা মেডিচিন কিছুমান ইউজ কৰোঁ মৃগী সদৃশ বেমাৰ হৈছে তাৰ কাৰণে আমি দিওঁ লগতে আমাৰ ছেকেণ্ডেৰী ইনফেকশ্যন যাতে নহয় তাৰ কাৰণে এণ্টিবায়'টিকো দিয়া হয় আৰু কিছুমান হয় যেনেকৈ এনকেফেলাইটিছ সদৃশ ৰোগৰ কিছুমান বেমাৰৰ চিকিৎসা আছে যেনে এনকেফেলাইটিছ সদৃশ ৰোগৰ এটা হ'ল হাৰ্পিছ চিমপ্লেক্স এনকেফেলাইটিছ সেইটোৰ কাৰণে আমাৰ এই চাইক্লোভিৰ ফলপ্ৰসূ ঔষধ আছে আৰু মেজেৰিয়া টেষ্ট সব ৰোগীকে কৰা হয় যদি মেজেৰিয়া চেৰেব্ৰেল মেজেৰিয়া হয় তাৰ কাৰণে ট্ৰিটমেণ্ট দিয়া হয় ইনফেক্ট আৰম্ভণি ষ্টেজত আমি এটা গোটেইখিনি ট্ৰিটমেণ্ট আমি ষ্টাৰ্ট কৰি দিওঁ যেতিয়া ধৰক আপোনাৰ টেষ্টটো নিগেটিভ আহে ধৰক মেজেৰিয়া মেডিচিনটো আমি ষ্টাৰ্ট কৰোঁ হাৰ্পিছ চিমপ্লেক্সৰ মেডিচিনটো ষ্টাৰ্ট কৰোঁ লগতে আমি এণ্টিবায়'টিকো ষ্টাৰ্ট কৰোঁ কাৰণ কিবা ইনফেকশ্যনৰ কাৰণে বেক্টেৰিয়া ইনফেকশ্যনৰ কাৰণেও আমাৰ এনকেফেলাইটিছ সদৃশ ৰোগ হ'ব পাৰে গতিকে কিন্তু তাৰপিছত যেতিয়া আমাৰ ধৰক মেজেৰিয়াটো নিগেটিভ আহিছে মেজেৰিয়াৰ এইটো বন্ধ কৰি দিম আমি হাৰ্পিছ চিমপ্লেক্স নিগেটিভ অহাৰ পিছত আমি এইটো বন্ধ কৰিম আৰু লগতে আমি কিছুমান ইনভেষ্টিগেশ্যন কৰোঁ ইনভেষ্টিগেশ্যনটো মই কৈছোঁ জাপানিজ এনকেফেলাইটিছ কনফাৰ্ম কৰিবৰ কাৰণে CSF টেষ্ট কৰোঁ CSF টেষ্ট কৰি এইটো আমি IgM এলাইজা কৰোঁ লগতে আমি ব্ৰেইনৰ চিটি স্কেন MRI চবকে নাজাগে কিন্তু যাক যাক লাগে আমি সেইটো কৰি যাওঁ আৰু আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট কথা যিবিলাক ৰোগী সুস্থ হৈ যায় সিহঁতৰো কিছুমান কমপ্লিকেশ্যন থাকিব পাৰে যেনে কমপ্লিকেশ্যনৰ কাৰণে আমি সিহঁতক ফিজিঅ'থেৰাপি কৰাব লাগে সেইটো হ'ল টাৰ্চিয়াৰী প্ৰিভেনশ্যন সেইটো আমি আমাৰ PMRT ডিপাৰ্টমেণ্টৰ ফিজিঅ'থেৰাপি কিছুমানৰ মানে কি হয় কিছুমান বিসংগতি হৈ যায় কিছুমান ৰোগী সুস্থ হোৱাৰ পিছতো কিন্তু সেই বিসংগতিখিনি ঠিক হৈ যাব যদি আমি প্ৰপাৰলি এক্সাৰচাইজ কাৰণ এইটো ব্ৰেইনৰ বেমাৰ ব্ৰেইনে গোটেই শৰীৰৰ গোটেই অংগ প্ৰত্যংগ আমাৰ কণ্ট্ৰল কৰে ধৰক হাত ভৰিবিলাক চবেই ব্ৰেইনে কণ্ট্ৰল কৰে যদি সেইখিনি আমাৰ ব্ৰেইনৰ প্ৰেচাৰটো বাঢ়ি যায় ব্ৰেইনৰ ইনফেকশ্যন থাকে তেতিয়া হাত ভৰি অকণমান আমাৰ ফিজিঅ'থেৰাপি লাগিব পাৰে এইখিনি কিছুমান পেচেণ্টক মই এইটোৰ কাৰণে কৈছোঁ যে আমাৰ পৰাতো ডিছচাৰ্জ আমি কৰি দিওঁ কিন্তু পিছত আকৌ ছমাহ পিছত কেতিয়াবা আমাৰ তাতে আহে যে ছাৰ বেমাৰটোতো ভাল হৈছে যে কিন্তু এইখিনি ৰৈ গ'ল এইখিনি মানে কি আমি মনত ৰাখিব লাগিব যে প্ৰপাৰলি যাতে ফ'ল'আপত আহে আৰু ফিজিঅ'থেৰাপিটো আমাৰ কমপ্লিট কৰে এজ পাৰ ফিজিঅ'থেৰাপিষ্ট এডভাইচ
0: এতিয়া এতিয়া কালি আমি যিটো খবৰ কাগজত পাইছোঁ বা আমি বাতৰিটো পাইছোঁ আমিও বাতৰি কৰিছোঁ যে স্বাস্থ্যমন্ত্ৰী অসমৰ ৰাজ্যখনৰ তেখেতে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় গৈছে আৰু গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় এই ক্ষেত্ৰখনত মানে ধৰক জাপানীজ এনকেফেলাইটিছ আপুনি কৈছে ইতিমধ্যে বিনামূলীয়া ব্যৱস্থাও কৰা হৈছে বিশেষভাৱে তাক ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে সাজু কৰি ৰাখিছে কেনেকুৱা ধৰণৰ বিশেষ ব্যৱস্থা কৰা হৈছে ছেপাৰেটৰ কাৰণে ৱাৰ্ড ৰাখিছে শিশুৰ কাৰণে ৰাখিছে সেই কথাখিনি ক'লে আমাৰ ৰাইজ জানিব বা আহিব
2: আপুনি বহুত সজাগতামূলক কথা কৈছে এইটো বহুত ইম্পৰ্টেণ্ট যেতিয়াই এপ্ৰিল মাহত জাপানীজ এনকেফেলাইটিছ ইভেণ্ট আৰম্ভ হোৱাৰ আগতেই আমাৰ গুৱাহাটী চিকিৎসা

0: মহাবিদ্য এএস ওয়ার্ড একটা আমি স্থাপন করা হয়েছে আমার সুপারিন্টেন্ডেন্ট প্রিন্সিপাল স্যারে এএস ওয়ার্ড একটা স্থাপন করেছে যাতে এই মানে এএস কেস আইজে গোটেখিন কেস তার কারণে সেপারেট ডক্টর দিয়া হয়েছে সেপারেট নার্স দিয়া হয়েছে আর এই তো ইন জেনেরেল যত মানে আটাইখিন বিনামূল্যে হয় আর একজন ডেপুটি সুপারিন্টেন্ডেন্টক ডক্টর গৌতম সম্পূর্ণ তেখেত অকল জাপানিজ এনকেফেলাইটিসর বেমার বেমারি আইজে মানে ডাটা রখা তারপর কিনা ইনভেস্টিগেশন করা মেডিসিন কিনা নাপাজে যোগে যোগে এরেঞ্জ করে দিয়া এজন ডক্টর গৌতমক এজন স্পেসিফিক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট এজনক নিয়োগ করা হয়েছে লগতে প্রত্যেক ডিপার্টমেন্টত প্রত্যেক মানে আমার মেইনলি মেডিসিন আর পেডিয়াট্রিক্সতে হয় তার আগে এজন নডেল অফিসার আছে যেন আমার পেডিয়াট্রিক্সের নডেল অফিসার ডক্টর অনন্ত কুমার নাথ আমার এসোসিয়েট প্রফেসর আর মেডিসিনত আছে এজন নডেল অফিসার কমিউনিটি মেডিসিনত আছে আর মাইক্রোবায়োলজিত আছে চারিটা ডিপার্টমেন্ট আমার মেইনলি লাগে কারণ টেস্ট করবর কারণে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টত টেস্ট হয় লগতে শিশু বিভাগত আমার পেডিয়াট্রিক আইসিউত দুখন জাপানিজ এনকেফেলাইটিস রোগীর কারণে শিশুর কারণে দুখন মানে ফিক্স করে রাখা হয়েছে যাতে কোনো রিজার্ভ রাখা হয়েছে যাতে কোনো শিশু আহিলে জাপানিজ এনকেফেলাইটিস যাতে আইসিউত বেড নাই বুঝে মানে কোনো মানে কব নোৱাৰে বা আইসিউত বেড নোপোৱাকে নাথাকে লগতে ওয়ার্ডতো যে ঠিক হয়ে যাওয়ার পিছন পিকুত ঠিক হয়ে যাওয়ার পিছন আমি ওয়ার্ডত চিট করো এটা আমার ওয়ার্ড একটা শিশু বিভাগত রাখা আছে আর গোটেখিনি বস্তু আমার বিনামূলিয়া কেতিয়াবা যদি কিবা প্রবলেম পায় আমার ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ডক্টর গৌতম বা আমার এই সংশ্লিষ্ট বিভাগের নডেল অফিসার ইয়াতক লগ করে যে গোটেইখানে সমস্যা সমাধান হব এই মানে রাইজে জানাতো উচিত যাতে ইয়াত আহিলে কিবা সমস্যা পাব যে তেখেতক ভাবিব না লাগে
1: নালাগে হয় আর খুব সুকলমে বিনামূলিয়া এই চিকিৎসা হয়ে যাবে আপনি দেখবেন ডাক্তার হেমেন্দ্র আমার স্টুডিওর ঘড়ি ইঙ্গিত দিছে আমার ফোন কল এটি আহিছে আমি লই লৈছো আর বেশি সময় নাই হয় আপনার স্বাগতম জানাইছো ডক্টর অনলাইন অনুষ্ঠানলৈ কোনে কইছে আর কোর পৰা কইছে বাৰু
2: হ্যালো স্যার
1: হয় নমস্কার অল্প ডাঙর কই কব আমি আপনার প্রশ্নটা ভালকে বুঝা নাই
0: যোৱা বছৰ আগষ্ট মাহত এনকেফেলাইটিছ হোৱাৰ কথা কৈছে নেকি
1: আপোনাৰ ৰোগটো হৈছিলে নেকি যোৱা বছৰ হয়
3: এতিয়া কমপ্লিট ৰিকভাৰী হৈছে নে আপোনাৰ
2: হেল্ল' স্যার
0: এতিয়া আপুনি সম্পূৰ্ণ সুস্থ হৈছে নে
2: হয় এতিয়া সুস্থ হয় ইয়াতে দিছিলে আৰু সেই বিষয়ৰ ভেকচিনটো
1: ঠিক আছে আমি জানি খবরটো দিলে আমি ভাল পালো আপনি যে সুস্থ হয়ে উঠিছে এনেদরে সুস্থ হয়ে থাকক আর আপনি কৈছে চিকিৎসা গ্রহণ করেছে ভ্যাকসিনও পাইছে গতিকে আমি সমূহ যা শ্রোতায় শুনে আছে তার এয়াই আগ্রহ এই সময়খিনি যে যদি কিবা তেনেকুৱা কমপ্লিকেশন থাকে বেমার হয় সুস্থ হয়ে উঠে মানুষ ভয় খাব না লাগে কেবল চিকিৎসা গ্রহণ করব
3: লাগে আমার কারণে ইম্পর্টেন্ট ভ্যাকসিনের কথা কলে হয় আর থেকে রিকভারি হয়েছে
0: প্রাথমিক পর্যায়ে রিকভারি হয়েছে
3: এই সময়তে মনত পড়েছে কব কইছো ডক্টর দিগন্ত বর্মন জিএমসি বা যেটা কইছে আমার অসমের 14খন মেডিকেল কলেজতে এই একটা সিস্টেম ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি সবে জানো জিএমসিত সর্বাধিক কেসেস লোড পড়ে নট অনলি ফ্রম লোয়ার আসাম ইভেন আউট অফ আসাম
0: আউট অফ অরুণাচল আমি
3: একটা সিস্টেম যে আমার আইসোলেশন বেড ডেজিগনেটেড মেডিকেল অফিসার্স বা ফ্যাকাল্টিস ইন অল পিএইচসি অন মেডিকেল কলেজ সবতে এটু করা আছে তো আমার ডিজিজটো লিটিল বিট ডিফিকাল্ট আমি কব লাগবে এনকেফেলাইটিস হয় এটা ব্রেইনের একটা ইনফেকশন গতি সিরিয়াস হয় কন্ডিশনটা গতি আর্লি ডায়াগনোসিস লাগিব সোনকালে আমার কেয়ার লব লাগিব কিন্তু জটিল বেমার হলে আমার যিমান পারি সকল প্রকারে চেষ্টা
0: মানে দেরিকে যদি পেশেন্টটো আহে তেতিয়া জটিল বেমার প্রাথমিক পর্যায়ত পাজে আমি সাপোর্টিভ কেয়ার যদি স্টার্টিংতে দিব পারো তেতিয়া আমি বসাব পারো কিন্তু যদি ধর কমা স্টেজত আহি যায় অলরেডি ব্রেইনের ইনফেকশন ইমান আহি যায় অলরেডি দেরিকে আহিছে তেতিয়া অকমান বসাব দিকদার হয়ে যায় আর এই তো আমার ইমান স্ট্যান্ডার্ড টেক্সটবুক বিলাকতো লিখা থাকে ইয়ার মর্টেলিটি 30%
3: মানে এশটা কেসর 30% আপনার মর্টেলি চান্সটা থাকে ভাইরাস ইজ সিরিয়াস লিটিল বিট
1: যদি সময়ত নাহে সময়ত নাই হয় ডক্টর হেমেন্দ দাস আর ডক্টর দিগন্ত বর্মন আমার প্রায় যে নির্ধারিত সময় শেষ হব হয়েছে শেষত আপনার কি আহ্বান জানাব শ্রোতা শেষর আহ্বান ডক্টর দাস
3: হয় আমি এটাই আমার হেল্প ফর অল হব লাগে আমি স্টার্টিং উইথ আমার সেলফ আমার নিজের পড়া যেহেতু এই আমার রুরেল এরিয়াত বেশিক হয় খেতে বাতির জড়িত থাকা মানুষের হয় ফিল্ডর জড়িত মানুষের হয়।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। আজি শুক্রবার 1433 ভাস্করাব্দর আহার মাহর 4 দিন, 1948 খ্রিস্টাব্দর জেঠ মাহর 29 দিন আর 2026 খ্রিস্টাব্দর জুন মাহর 19 তারিখ। এতিয়া সময় পুয়া 5:33 গৈছে। আমার অনুষ্ঠান প্রচার করা হয়েছে মিডিয়াম এভর 411.5 মিটার, 729 কিলোহার্টজ, FM ব্যান্ডর 101.6 মেগাহার্টজত। আমার অনুষ্ঠান সমূহ নিউজ অন এআইআর এপটো শুনবলে পাব।